0: তোর দুঃখে কাইলে টাউকে দেখুনি, কাইলে পেট দেখুনি, কে দুঃখে আও দুঃখে আও। জানি এই বেলা পখালা লাগে হইরান, এনে কা জানি হলা কি করনি কি না করনি, তাইলেই বিরামী ভয়ের কেই মেলো মিশে পাই।
1: বুয়া চিন্তা না করুস, ঝাট্টাই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বিসি সরক সেরা চোখ দেখি কার কার জানে বাদ আছে নি তিন জ্যাম বরু।
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো।
1: সুভাষ মেডিকো ফার্মা বিশ্বশহর নগরপালিকা আট সেরা,
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ, সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।
3: ওহো হেড স্যার, টাড়াই কো সাইড হো কি কসো, বেশি শহর জানি ভয়ে সঙ্গেই যাও ভাই।
4: কষ্ট ঠ্যাক্কই পার্নু ভো, হেরনুস না স্যার, বিদ্যালয় কো বার্ষিক উৎসব পনি আউনেই লাগ্যো, এসপটক ক্যালেন্ডার পনি ছাপনে কুরা ভয়েকো ছ, বেশি শহর কো নিউ জনপ্রেমী ছাপাখানামা যাও কি ভনের নিস্কিয়েকো মত।
3: কায়দা কো কুরা গর্নু ভো স্যার, ম পনি কা জানি হোলা ভনের সোচিরহেকো থি, হাম্রো পনি আইডি কার্ড, নিমন্ত্রণা কার্ড, প্রমাণপত্র ছাপনু পর্নি, গাউকাই পসলকো বিল পনি বানাউনু ছ।
1: নিউ জনপ্রেমী ছাপাখানামা ছপাই সম্বন্ধী সম্পূর্ণ কাম গরিন্ছ, লমসুংমা নাই পহিলো পটক স্থাপিত বিগত 35 বর্ষদেখি সেবা দিদেই আইরহেকো নিউ জনপ্রেমী ছাপাখানামা বিবাহ কার্ড, নিমন্ত্রণা কার্ড, প্রমাণপত্র, মেডাল প্রিন্ট, কিতাব, পত্রপত্রিকা, ক্যালেন্ডার, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, পাসবুক লগায়তকো উচ্চ স্তরীয় প্রবৃত্তিবাট ছপাই কার্য গরিনুকা সাথেই সবই প্রকারকা ছাপ পনি বনাইন্ছ।
3: নিউ জনপ্রেমী ছাপাখানা বেশি শহর নগরপালিকা আট নারায়ণ স্থান চৌক লংজুং, সম্পর্ক ফোন নম্বর 0665220227, মোবাইল নম্বর 9842449129 র 9841552091।
5: কার্যক্রম স্বাস্থ্য সরকার,
6: স্বাস্থ্যকা হরেক পক্ষলাই সমেটের তৈয়ার গরিয়েকো সচেতনামূলক কার্যক্রম স্বাস্থ্য সরকার।
5: এসজিসিএস নমুনা সামুদায়িক অস্পতালকো প্রস্তুতি রেডিও মর্সাংডি, রেডিও চৌতারি র রেডিও ভোটে ওডারবাট একসাথ প্রসারণ
6: প্রত্যেক শুক্রবার বিহান 7:30 বজে।
7: কে তাই ভরপর্দ আয়ুর্বেদ সেবা খোঁজিমা হুন্ছ, এদি হুন্ছ ভনে চিতবন কো নমুনা আয়ুর্বেদ ঔষধালয় তপাইহরুকি সেবামা সমর্পিত ছ, ইহা উচ্চ স্তরীয় আয়ুর্বেদিক ঔষধিহরু উপলব্ধ হুনুকা সাথে অন্য প্রবিধিবাট ঠিক নভয়েকা নয়া তথা পুরানা রোগহরু বাত, দম, গ্যাস্ট্রিক, অলসার, ক্যান্সার, ধাতু, কিনাস, জন্ডিস, পাল্স, পথরি, ফিস্টুলা, প্যারালাইসিস, মধুমেহ, জাগ্রক্সি ছুটাউনে ঔষধি, মোটোপন ঘটাউনে বড়াউনে, ব্লড প্রেসার, যৌন রোগ, ছাতিকো দাগ আদিকো সফল উপচার গরিন্ছ, দৈনিক দক্ষ তথা অনুভবী বিশেষ বিশেষজ্ঞহরুবাট স্বাস্থ্য পরীক্ষণ গরিন্ছ, থপ জানকারীকা লাগি সম্পর্ক মোবাইল নম্বর 9845349647 র 9811906010। নমুনা আয়ুর্বেদ ঔষধালয়ে রাপ্তি নগরপালিকা 5 ভণ্ডারা স্কুল রোড চিতবন র ভরতপুর মহানগরপালিকা 12 মালকোট কস্তুরী টোল চিতবন।
8: শান্তি র বিকাশ কো লাগি হাম্রো আওয়াজ রেডিও চৌতারি 91.4 মেগাহার্জ।

0: বড় দুঃখ, কাইলে টাও গো দুঃখ নি, কাইলে পেট দুঃখ নি, কে দুঃখে আও দুঃখে আও। জানি এই বেলা পখালা লাগের হইরান, এই না কা জানি হলা কে করনে কে না করনে, কইলেই বিরামি ভয়ের কেই মেলো মেসে যাই।
1: বুয়া চিড নগরনোস, ঝাট্টাই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বিশেষ অর্ক সেরা চোখ দেখি কারাকার জানে বাদো সানি তিন জাম বরু।
0: হুন্ছ বুয়ারি লো গই আলম, সারি গারো বুয়া।
1: সুভাষ মেডিকো ফার্মা বেশী শহর নগরপালিকা আট সেরা,
2: ইহাঁ অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ, সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ জনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।
3: ওহো হেড স্যার, টাড়াই কো সাইদ হো কি কসো, বেশী শহর জানি ভয়ে সঙ্গে যাও ভাই।
4: কষ্ট ঠ্যাক্কই পার্নুভো, হেরনুস না স্যার, বিদ্যালয় কো বার্ষিক উৎসব পনি আউনেই লাগ্যো, এসপটক ক্যালেন্ডার পনি ছাপনি কুরা ভয়েকো ছ, বেশী শহর কো নিউ জনপ্রেমী ছাপাখানামা যাও কি ভনেরা নিস্কিয়েকো ম ত।
3: কায়দা কো কুরা গর্নুভো স্যার, ম পনি কা জানি হোলা ভনেরা সোচি রহেকো থি, হাম্রো পনি আইডি কার্ড, নিমন্ত্রণা কার্ড, প্রমাণপত্র ছাপনু পর্নি, গাউকাই পসলকো বিল পনি বানাউনু ছ।
1: নিউ জনপ্রেমী ছাপাখানামা ছপাই সম্বন্ধী সম্পূর্ণ কাম গরিন্ছ, লংচুংমা নাই পহিলো পটক স্থাপিত, বিগত 35 বর্ষ দেখি সেবা দিদেই আইরহেকো নিউ জনপ্রেমী ছাপাখানামা বিবাহ কার্ড, নিমন্ত্রণা কার্ড, প্রমাণপত্র, মেডাল প্রিন্ট, কিতাব, পত্র পত্রিকা, ক্যালেন্ডার, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, পাসবুক লগায়তকো উচ্চ স্তরীয় প্রবৃত্তিবাট ছপাই কার্য গরিনুকা সাথেই সবই প্রকারকা ছাপ পনি বানাইন্ছ।
2: নিউ জনপ্রেমী ছাপাখানা বেশী শহর নগরপালিকা 8 নারায়ণস্থান চৌক লমজুং, সম্পর্ক ফোন নম্বর 0665220227, মোবাইল নম্বর 9842449129 র 9841552091।
5: কার্যক্রম স্বাস্থ্য সরকার,
6: স্বাস্থ্যকা হরেক পক্ষলাই সমেটের তৈয়ার গরিয়েকো সচেতনামূলক কার্যক্রম স্বাস্থ্য সরকার।
5: এসজিসিএস নমুনা সামুদায়িক অস্পতালকো প্রস্তুতি রেডিও মর্সাঙ্গি, রেডিও চৌতারি র রেডিও ভোটে উডারবাট একসাথ প্রসারণ,
6: প্রত্যেক শুক্রবার বিহান 7:30 বজে।